আকাশবাণী কলকাতা খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চেন্নাইয়ের কাছে কোভালামে দক্ষিণাঞ্চলীয় পরিষদের 31তম বৈঠকে আজ পৌরোহিত্য করবেন। রেলের সক্ষমতা বৃদ্ধি করতে পূর্ব রেল 4-5 বছরের মধ্যে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুরে হবে। বাংলাদেশে আজ দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা জিবি বৈঠককে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনগুলি একে অপরকে দোষারোপ করেছে। এফআইএইচ হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের পুরুষ হকি দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আর চেন্নাইয়ের কাছে কোভালামে দক্ষিণাঞ্চলীয় পরিষদের 31তম বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্র এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সমন্বয় প্রয়োজন এমন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সাদার্ন জোনাল কাউন্সিলের অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে পুডুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ। সম্মেলনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালার মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং পুডুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী অংশ নেবেন। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের প্রশাসকদেরও এই বৈঠকে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন। আন্তঃরাজ্য সহযোগিতা, অর্থনৈতিক বৃদ্ধি, শিল্পক্ষেত্রে বিনিয়োগ, অংশীদারিত্ব জোরদার করা, পরিকাঠামোগত উন্নয়ন, জলসম্পদ ভাগাভাগি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, তথ্য প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, অপরাধ দমন এবং সীমান্ত বিরোধের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। রেলের সক্ষমতা বৃদ্ধি করতে পূর্ব রেল আগামী 4-5 বছরের মধ্যে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে একথা জানান। কলকাতায় গতকাল রেল সিনার্জি অ্যান্ড বেঙ্গল MSME ভেন্ডার কানেক্টর সামিটে শ্রীমতি পাণ্ডে বলেন, সক্ষমতা বৃদ্ধি, মাল্টি ট্র্যাকিং সম্প্রসারণ, রেল ইয়ার্ডের আধুনিকীকরণ এবং টার্মিনাল উন্নয়ন এগুলি অগ্রাধিকার পাবে। তিনি জানান, আরও শক্তিশালী রেল নেটওয়ার্ক যোগাযোগের উন্নতির পাশাপাশি লজিস্টিক খরচ কমাবে এবং উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধি করবে। দিল্লিতে ভোটার তালিকায় চলতি নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR এর মেয়াদ এমাসের 24 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা এমাসের 31 তারিখ প্রকাশিত হবে। এই সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 4 নভেম্বর। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ হবে সিঙ্গাপুরে। ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বাণিজ্য, শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে উপস্থিত থাকবেন। ISMR নতুন ও উদীয়মান ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। 2022 সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে এই মঞ্চের প্রথম বৈঠক হয়। এরপর 2024 সালের আগস্টে সিঙ্গাপুরে দ্বিতীয় এবং 2025-এর আগস্টে নতুন দিল্লিতে তৃতীয় বৈঠকের আয়োজন করা হয়। এদিকে গতকাল সিঙ্গাপুরে পৌঁছানোর পর ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা উভয় দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব কিভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

0: ভারত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, প্রথম ভারত সফরে শিনজিরো কোইজুমি গতকাল মুম্বাইতে পশ্চিম নৌ কমান্ড পরিদর্শন করেন। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের সার্স দি অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বিষয়ক এক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের থেকে অনেক বেশি জরুরি। পরিষদের গঠন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বর্তমান বিশ্বের বাস্তব পরিস্থিতির প্রতিফলন এবং উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব আরও বেশি থাকা প্রয়োজন। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে আজ এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত করবেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ওই সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় এবং সময়সীমা মেনে কাজ করার উপর জোর দেওয়া হয়। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে আজ রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলের বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। সেদিনের নির্বাচন কমিশন গত 16 আগস্ট 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। আজ দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত জাতীয় সংসদে এই ভোট গ্রহণ চলবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বেশ কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তেহরানকে সহায়তা প্রদানকারী যে কোনো দেশের ওপর অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলির প্রতি ইরানকে বিচ্ছিন্ন করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ডাকা জিবি বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ওই জিবি মিটিংয়ের সময় গতকাল বিকেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে বচসা ও হাতাহাতির অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। সরকারের নির্দেশিকা মতো যাদবপুরে এখন কোনো ইউনিয়ন নেই, তাহলে জিবি মিটিং কেন ডাকা হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি।
1: যেখানে ইউনিভার্সিটি বলেছে, উচ্চ শিক্ষা মন্ত্রী বলে দিয়েছেন রাজ্যে যে কোন ইউনিভার্সিটির ভেতর ইউনিয়ন চলবে না, সেখানে এসএফআই ডিওয়াইএফআই পিডিএস এরা কেন এক হয়ে কাজটা করবে, তার কারণ এরা চাইছে একটা উত্তাল পরিস্থিতি যাদবপুরে তৈরি করতে। আমরা এটা করতে দেব না। টিচারদের মদত না থাকলে ছাত্ররা এই জায়গায় দাঁড়ায় না।
0: এদিকে এবিভিপির তরফে যাদবপুর থানায় কয়েকজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাতে এবিভিপির তরফে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার প্রতিবাদে তারা যাদবপুর চলো অভিযানের ডাক দিয়েছে। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মধ্যে আবারও গণ্ডগোল বাধে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাঙচুর চলে বলেও অভিযোগ। অরবিন্দ ভবনে অনেক পড়ুয়া আটকে রয়েছেন বলে বাম ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।

0: हवस् श्रोताहरू, यस गीतको अन्त साथै अहिले स्वर माधुरी कार्यक्रम यतिमा नै पुरा गरिन्छ। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेका छौँ।
1: नाटक कोई केई कथन, रचना जयती राय, अभिनय मृदुला देवनाथ, निर्देशना बैजयंत राहा ও আবহে অলোকেশ দে সরকার। নাটক কইকেই কথন।
2: হে জানকী, 30 দিন অতিক্রান্ত হল, 14 বছরের বনবাস। কত মাস কতদিনে 1 বৎসর হয়? এই 30 দিন আলো জ্বলেনি প্রাসাদে, দেব মন্দিরে আরতি হয়েছে নামে মাত্র, চারদিকে

মহার ঘুমইরেও ফিরেও তাকালে না। তক্ত রাজপ্রাসাদ, লোকজন, সুখ ঐশ্বর্য, কপাক্ষ দিয়ে সঙ্গোপনে দেখছিলাম তোমাকে। আমার কোনো রূপ নেই, কইকেই কইকেই শুধু এক অবস্থার নাম, যে অবস্থা ধ্বংস করে দিল তোমার সাজানো সংসার। চিৎকার করে কাঁদছিল সারা অযোধ্যা, রাজা দশরথ ছুটে এলেন সিংহদুয়ার পর্যন্ত, চোখের জলে ভিজে গেছে সর্ব অঙ্গ। রাম নাম উচ্চারণ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন বারংবার। রানী কৌশল্যা মৃত প্রায়, তিন দিন ধরে জলটুকু পান করেননি, তাকে প্রাণপণে সেবা করে যাচ্ছে রানী সুমিত্রা।

নিজের মহলে সঙ্গোপনে লুকিয়ে বসে থাকা ছাড়া উপায় ছিল না কোনো। চারদিকে জ্বলছে ক্রোধের আগুন, সে আগুনে পুড়ে যাচ্ছে একটি নাম, কৈকেয়ী। ভয় করছিল, ভীষণ ভয়। রামচন্দ্র প্রজাদের চোখের মণি, প্রাণের আরাম। প্রতিদিন প্রতিটি সাধারণ মানুষের খোঁজ রাখতে কখন ক্লান্ত হয়নি সে। যুবরাজ মাত্র, তাতে কি? বিগত কয়েক বছর রাজা দশরথ সময় কাটাতেন মৃগয়া করে, নতুবা অন্তঃপুরে পাশা খেলে। সমস্যা এলে একটাই উত্তর ছিল, যদি প্রাসাদ আক্রমণ করে, যদি টেনে নামিয়ে নিয়ে যায় আমায়, রাম ঠিক রক্ষা করবে। তোমরা বনবাসে যাবার ঠিক 5 দিন পরে রাজা দশরথ মারা গেলেন। বাঁচার কোনো ইচ্ছেই ছিল না তার। যে রাজা আমাকে চোখের আড়াল করতেন না এক মুহূর্ত, রাজকার্যে অবহেলা করে শয়ন বসন আহার সমস্ত কিছু ছিল আমার হাতে। শেষ 5 দিন সেই প্রিয়তমা পত্নীর ছায়াটুকু হয়ে উঠল বিষ। উন্মাদের মতো আছড়ে পড়লেন কৌশল্যার পায়ে। তাপিত প্রাণ আশ্রয় চাইছিল আর এক তাপিত প্রাণের কাছে। আয় দুর্ভাগা রাজা, অভিমানী কৌশল্যা মুখ ফিরিয়ে নিল, ফিরিয়ে দিল সুমিত্রা। দূর থেকে দেখলাম তিনি উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে উদ্যানের গাছতলায় এসে বসলেন, চুপ করে বসে রইলেন অনন্তকাল। রইলেন প্রাসাদের দরজার দিকে, যেখান থেকে চলে গেছে তার প্রিয় রাম। বুক ফেটে এলেও কাছে যাবার সাহস হলো না। ওইভাবে পড়ে থাকতে থাকতে 5 দিনের দিন গভীর রাতে তার মৃত্যু হলো। কেউ ছিল না কাছে, সম্পূর্ণ একলা। জানালায় বসে তাকিয়ে থাকতাম আমি, শত দুঃখেও ঘুম যেন মায়ের মতো কাছে আসে। হাতের ওপর মাথা রেখে কখন যে

এসেছে বুঝতেও পারিনি। হঠাৎ হঠাৎ কি মনে হতে চমকে তাকিয়ে দেখি তার মাথা ঢলে পড়েছে এক পাশে। ছুটে যাব মন ধরা বারণ করল, শান্তিতে যেতে দাও রানী, উনি এখন মুখ দেখতে চান না তোমার। একলা, সম্পূর্ণ একলা, অসহায় ভাবে মারা গেলেন অযোধ্যার প্রতাপশালী রাজা দশরথ। মৃত্যুর পরেও চোখ দুটি ছিল তাকিয়ে প্রাসাদের মূল পথের দিকে, মৃত্যুর পরেও চোখে ছিল জল, ছিল আশা, যদি ফেরে রাম, যদি আবার এসে গলা জড়িয়ে ধরে। প্রাসাদ জুড়ে আবার উঠেছে ধিক্কার ধ্বনি, পুত্র ভরত আমাকে ছেড়ে চলে গেছে মামার বাড়ি, ওখানে বসে রাজ্য শাসন করবে সে, অপেক্ষা করবে শ্রীরামের জন্য। আমার বিলাস বহুল মহল এখন আর নেই, উদ্যানের পাশে ছোট এক ঘরে স্থান এখন আমার আর মন্থরার। অভিশাপ কখনো কখনো জীবন্ত মানুষের রূপ ধরে সামনে আসে, মন্থরা হলো সেই মানুষ রূপী অভিশাপ। কোন ছেলেবেলা থেকে অভিশাপের সঙ্গে আছি আমি, কালো কালো জ্বালাময়ীর সার অধিকার বোধ যেন সরু সরু পোকার মতো আমার শরীর জুড়ে ছড়িয়ে দিত মন্থরা। ছোট্ট আমি পালাতে চাইতাম, সুস্থ জীবন চাইতাম, হারিয়ে যাওয়া মাকে ডাকতাম, খলখল হেসে অভিশাপ চেপে ধরত আমায়। ভয়ের চাপে থাকতে থাকতে হয়ে উঠলাম দুর্বিনীত, জেদি, রাগী, অভিমানী। সীতা, 14 বছর অপেক্ষা করব আমি, তোমার কাছে ক্ষমা চাইতে হবে আমার। প্রতিদিন প্রতি রাত একলা একলা নিজেকে শেষ করেও বেঁচে থাকব, শুধু শুধু প্রকৃত বিচারের আশায়। কেন জানি না মনে হয় পৃথিবী ভুল বুঝলেও তুমি বুঝবে আমাকে, বিশ্বাস করবে আমি ভালোবাসার জন্য এসেছিলাম অযোধ্যায়। ভালোবাসার আকুণ্ঠ পিপাসা মিটেছিল অযোধ্যায়, তাকে নষ্ট করে জীবনকে আবার বানিয়ে ফেলবো মরুভূমি, এমন অদ্ভুত বোধ চেতনায় আসার আগেই যেন মৃত্যু হয় আমার। সারা পৃথিবীর কাছে আমি ঘাতক, নৃশংস রমণী, যার মুখ দেখলে পাপ হয়। হে সীতা, আজ প্রশ্ন করি, দোষ সত্যি আমার? যেদি অহংকারী, অভিমানী, অধিকার বোধ সম্পন্ন এই চরিত্র গড়ে ওঠার পেছনে দায়ী নয় আমার বিপন্ন শৈশব? কে না জানে বহু অপরাধী চরিত্রের ভীত প্রথিত থাকে তার অবহেলিত শৈশবের মধ্যে। সীতা, তুমি জানো কাকে বলে একাকিত্ব? ছোট বালিকা হঠাৎ সকালে উঠে যদি জানতে পারে তার মা চলে গেছে, বিতাড়িত করেছে তার পিতা, সে কি করবে তখন? অথচ ঘটনা ছিল অতি সামান্য, বৈকালিক উদ্যান ভ্রমণ ছিল আমার পিতামাতার প্রিয় মুহূর্ত।
তেমনি এক পরম প্রেমময় ক্ষণে পিতা আপন মনে হাসছিলেন, সরোবরে কেলি করা দুই রাজ হাঁস দেখে। মাতা কৌতূহলী বারবার জানতে চাইলেন স্বামীর হাসির কারণ। পিতা বললেন, বলবো না রানী, আমি পাখির ভাষা বুঝি, কিন্তু কি বুঝি সে কথা বললে আমার মৃত্যু অনিবার্য। এমন কৌতূহল দেখিও না যাতে তোমার স্বামীর মৃত্যু হতে পারে। মা তো বুঝিত করলেন, বাবার কথায় গুরুত্ব দিলেন না, জিত করলেন, করতেই থাকলেন। বাবার রাগ বাড়তে থাকলো, বাড়তেই থাকলো। দুজনের মাঝে বইতে লাগলো ক্রোধের নদী। অভিমানী দাম্ভিক রূপসী মা চলে গেলেন প্রাসাদ ছেড়ে। বাবা ক্রোধে মায়ের নাম উচ্চারণ বন্ধ করে দিলেন। অসহায় আমি দৌড়ে গেলাম বাবার কাছে। তিনি বললেন, চুপ কর। তিনি বললেন, এত দাস দাসী, এত ঐশ্বর্য, এত প্রতিপত্তি ভোগ কর, সব তোমার, ভুলে যাও ওই দুর্বিনীত মায়ের কথা। স্বামীর প্রাণের চাইতে বড় হলো কৌতূহল, এমন নারী ঘৃণার যোগ্য। দুটো সময় মানুষকে কোনো সিদ্ধান্ত নিতে নেই, যখন সে আবেগ তাড়িত আর যখন সে ক্রোধে অন্ধ, তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। পিতামাতার হটকারী সিদ্ধান্ত জীবনের ভীত করে তোলে দুর্বল। আমিও কেমন হকচকিয়ে গেলাম, অসহায় ভীরু চোখ দুটি মেলে দিলাম নিষ্ঠুর পৃথিবীর দিকে। কি করে বোঝাই মায়ের বিকল্প দাসী হয় না কখনো? অর্থ প্রতিপত্তি দিয়ে মাতৃত্ব কেনা যায় না। পত্র পাঠালাম মায়ের কাছে এই ভেবে যে তিনি বুঝবেন, অভিমান ফেলে চলে আসবেন। অন্যায় তাঁরা করেছেন, আমার দোষ কোথায়? আমি কেন কষ্ট পাব? পত্রের উত্তর এলো না। মনে আছে সকাল থেকে বিকেল পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকতাম পত্রের উত্তরের আশায়। যুধাজিৎ আমার বড় ভাই ব্যঙ্গ করে বলল, প্রবৃত্তি চালনা করে মানুষকে, প্রবৃত্তি জয় করে তোমার কাছে ফিরবে না পিতামাতা। এ সত্য, যত তাড়াতাড়ি বুঝবে

মন ফরার কোলে আমি তাকে ভয় পেতাম, তার ভালোবাসাকে ঘৃণা করতাম। একলা থেকে একলা জীবন বহন করার কষ্ট তুমি কোনোদিন জানবে না সীতা। বাইরে চাকচিক্য, ভেতরে ঘুণ ধরা আমার শরীর বড় হতে লাগলো আপন নিয়ম মেনে। মন রয়ে গেল কাঁচা অপরিণত। স্বয়ম্বর সভায় পুরুষদের চোখ দেখেছ কোনোদিন? মাকড়সার জালের মতো আঠালো, পিচ্ছিল, চ্যাচ্যাটে। বিবাহে মত ছিল না আমার, কিন্তু পিতার আদেশ অমান্য করার সাহস নেই। কেকয়ে রাজা অশ্বপতি যা বলবেন সেটাই শেষ কথা। ক্রোধ অহংকারের সে পাঁচিল ডিঙিয়ে যাবার ক্ষমতা কারুর ছিল না। ছেড়ে চলে গেলেও মায়ের রূপ আমার শরীরে জুড়ে বেড়ে উঠছিল নতুন করে। দেশ বিদেশ থেকে

যুবক রাজা ছুটে এসেছিল বিবাহের আশায়। তার মধ্যে বেমানান বসেছিলেন প্রৌঢ় রাজা দশরথ। অপলক দুটি চোখে দেখছিলেন আমাকে, যোগ দুটি জুড়ে ছিল মায়ার সরোবর। আমি তাকেই বরণ করলাম, মন দিয়ে প্রাণ দিয়ে শরীর দিয়ে বরণ করলাম তাকে। তিনি আমাকে গ্রহণ করলেন ভালোবেসে। সে ভালোবাসা তরুণ প্রেমিকের না, পিতার মতো কিছুটা। 20 বছরের বড় তিনি আমার থেকে। প্রেম ছিল প্রশ্রয় মেশানো। অনেক অনেক দিন পরে সেই ছোটবেলার মতো ঠোঁট ফুলিয়ে আবদার শুরু করলাম। অনেক দিন পরে শুধু আমাকে ঘিরে শুরু হলো জীবনের উৎসব। অনেক দিন পরে গর্ভিত রাজহংসীর মতো উঁচু করলাম গ্রীবা। অনেক দিন পরে দর্পণে নিজেকে দেখে মুগ্ধ হলাম। আমি আঁকড়ে ধরলাম তাকে, এক মুহূর্তের জন্য ছাড়তে চাইতাম না। ভয় হতো ছাড়লেই বুঝি আবার আমি একলা হয়ে যাব। একাকিত্বের কুয়াশা ঘিরে ধরবে আমাকে, ভাবলেই দম বন্ধ হয়ে আসতো। রাজা দশরথ তার কৈকে প্রেমের জন্য অযোধ্যার পরিবারে সৃষ্টি হচ্ছিল চাপা ক্রোধের। বুঝতাম এ অন্যায়, তবু শিশুর মতো তাকে রেখে দিতাম ঘরে। পুত্র ভরত পর্যন্ত বিরক্ত হতো, কিন্তু আমি নিরুপায়। মনের গভীর গোপন অন্ধকারে পিতা মাতা উপেক্ষিত শিশু কৈকে ভীষণ ভীত শঙ্কিত। সে আর হারাতে চায় না, শরীরের ক্ষত লোক দেখে, মন দেখে কয়জন। তার উপরে মন্থরা, সে আমাকে ছাড়ল কই? বিয়ের পরে ছায়ার মতো সেও এলো অযোধ্যা। যেটুকু শুভ ভাবনা ভিতরে বেঁচেছিল সেটুকু সরিয়ে দিতে থাকলো সে। তার লক লকে লোভ এতটুকু ছাড়তে রাজি নয় আর কারোর জন্য, সে কাউকে সহ্য করতে পারে না। রাম লক্ষণ কৌশল্যা সুমিত্রা কাউকে না। বড় বড় চোখ ঝুঁকে পড়া শরীর নিয়ে প্রাসাদ চষে বেরিয়ে তার লোভী হাত চায় সমস্ত গ্রাস করতে। ভালোবাসতাম রাজাকে, অসুরের সঙ্গে যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষত মুখের পূজ রক্ত নিজের মুখে টেনে টেনে সুস্থ করে তুললাম তাকে। দুই হাতের নিবিড় আলিঙ্গনে টেনে নিয়ে রাজা বললেন, বর চাও রানী, যা চাইবে তাই পাবে। দুটি বর তোলা রইল তোমার। আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন রাজা, শুষ্ক বিবর্ণ ঠোঁট দুটিতে আলতো চুম্বন দিলাম। বিকেলের আলো পড়েছে তার মুখে, পরম আনন্দে এক হাত দিয়ে আমার কোটি বেষ্টন করে বললেন, রাজা যা চাইবে তাই পাবে প্রিয়ে, বলো কি চাও। আবেগ থর থর গলায় বললাম, আপনাকে সেবা করা ভাগ্যের কথা মহারাজ, প্রেমের কোনো বিনিময় হয় না। আমার কথা শুনে মুদিত চক্ষু মহারাজের রোগক্লিষ্ট মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। ঘরের মধ্যে খেলে বেড়াচ্ছিল স্বর্গীয় এক আভা। কিন্তু সে আর কতক্ষণ? হঠাৎ মন্থরা তীক্ষ্ণ স্বরে বলে উঠল,

তাকে তুলে রেখে দাও কন্যা, পরে কখনো দরকার মতো চেয়ে নেবে। রামচন্দ্রের রাজ্য অভিষেকের দুদিন আগে এক নির্জন দুপুরে মন্থরা এলো আমার ঘরে, সাপের মতো কুচ্চা শরীরে ঘষে ঘষে, ফিস ফিস করে বলতে লাগলো, রাজা হবে ভরত, ভরত, ভরত, আর কেউ না, কেউ না, দুটি বর চা, সেই দুটি বর, এক বর ভরতের রাজ্য লাভ, অন্য বরে রামচন্দ্রের 14 বছর বনবাস। 14 বছর পরে প্রজা ভুলে যাবে রাম সীতাকে, বর চাও, বর চাও। ঘুরে ঘুরে নেচে নেচে বলতে লাগলো এক কথা, আমার হাত থেকে খসে পড়ল রামের জন্য বানানো নতুন পোশাক, খলখল করে হাসতে লাগলো।

0: ক্রমশ ঝুঁকে এলো আমার শরীরের ওপর, কালো ছায়া দিয়ে ঢেকে দিতে লাগলো শুভ বুদ্ধি। সাপের ফনার মতো দুলতে থাকলো ওই কুবজা, ফিস গানের সুর ভেসে ভেসে বেড়াতে লাগলো সারা ঘরে। রাজমাতা কইকেই, রাজমাতা কইকেই। ধীরে ধীরে লোপ পেতে থাকলো আমার চিন্তার ক্ষমতা, বিকারগ্রস্ত পশুর চিৎকার বেরিয়ে এলো গলা থেকে, ছুঁড়ে ফেললাম অলঙ্কার বস্ত্র, ক্ষত বিক্ষত করলাম নিজেকে, মাটিতে শুয়ে কাঁদতে লাগলাম হু হু করে। সাপের মতো নিঃশব্দে সরে গেল মন্থরা। রাজ্য জুড়ে খুশির উৎসব, রামচন্দ্রের রাজ্য অভিষেক, দান ধ্যান যাগ যজ্ঞে মুখরিত রাজসভা, হাসি আনন্দে ভরে আছে অন্দর মহল। এমন সময় খবর গেল রানী কইকেই অসুস্থ, দৌড়ে এলেন রাজা দশরথ। সময় স্তব্ধ হল, ইতিহাস বদলে গেল, শ্রীরামের রাজ অভিষেক বন্ধ হল, পরিবর্তে হল 14 বছর বনবাস। ইতিহাস বদলাতে পারে নারী, যুগ সে কথাই বলে। আজ এত দুঃখের মাঝেও ভাবছি, আমি বদলে দিলাম সময়ের চাকা, নাকি মন্থরা, নাকি আমার মধ্যে বাস করত মন্থরা। প্রত্যেক মানুষের মধ্যে বাস করে শুভ অশুভ, সাদা কালো, ভালো মন্দ। বিকৃত শৈশব জন্ম দিয়েছিল মন্থরাকে আমার মধ্যে, আমি কি একাধারে মন্থরা আর কইকেই? হে জানকি, অন্ধকার বিষাদ ভরা প্রাসাদের কোণে কোণে দুঃখী বাতাসের চলা ফেরা, রাত চড়া পাখির কর্কশ স্বর, কেউ নেই, কেউ কোথাও নেই। ভরত শত্রুঘ্ন আমাকে ফেলে চলে গেছে মামা বাড়ি, যাবার আগে বিদায় নিতে এলো না। আমি নিজে ছুটে গেলাম তার কাছে, ব্যস্ত ছিল ভরত, অযোধ্যার প্রাসাদের দায়িত্ব এখন তার। তবু সে চলে যাচ্ছে কেন? প্রশ্ন করতেই কঠিন মুখে আপন সন্তান বলে ওঠে, আমার ইচ্ছে বা প্রবৃত্তি কোনোটাই নেই। কারণ জানতে পারি? আপনাকে বলতে বাধ্য নই আমি। ভরত, অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ, মনে রেখো আমি তোমার জননী, সর্বোপরি রাজ্যের রানী।
1: ভুল ভুল ভুল!

0: নন, জননী নামের অযোগ্য আপনি। চিৎকার করে উঠল ভরত, এদিক ওদিক থেকে ছুটে এলো দাস দাসী। ছড়া পাতার মতো নির্জনে পড়ে থাকা কৌশল্যা সুমিত্রা ছুটে এলো। আমি হতচকিত লজ্জিত তাড়াতাড়ি বলে উঠলাম, শান্ত হও পুত্র, শান্ত হও, সংযত করো নিজ আচরণ। উত্তরে তীক্ষ্ণ বিদ্রুপ শানিত গলায় বলে উঠল ভরত, আপনাকে সহ্য করতে পারছি না আমি। আমার পুত্র, সুন্দর সুপুরুষ সুকুমার চেহারা কবে এত বড় হলো? জন্মের পর থেকে মামা বাড়ি বেশি থাকে, ভালো করে দেখিনি অনেক দিন এই মুখ, এই বড় বড় দুটি চোখ, তৃষ্ণার্তের মতো চেয়ে রইলাম। ভরত ভরত তীব্র ঘৃণা ছড়িয়ে বলে উঠল,
1: রাজার প্রিয়তমা পত্নী কইকেই দেখো দেখো, তোমার প্রেমের আগুনে জ্বলে খাক অযোধ্যা। কোন রাজ্যের লোভে এমন করলে তুমি? শূন্য সেই রাজ সিংহাসন নিয়ে একলা থাকো এবার। রাজার কন্যে হলে না, হলে না রাজার রানী, না হলে রাজমাতা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত নারী হিসেবে তুমি পরিচিত হবে।

0: রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
0: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: श्रोता तपाईले भर्खरै रेडियो ट्युन गर्नुभएको भने यो आकाशवाणी खरसाङको कार्यक्रम तपाईको अनुरोधमा सुन्दै हुनुहुन्छ एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा। अब अघिल्लो गीत सुनाउँदैछौँ करिब फिल्मबाट गुन्जनी आवाज हो कुमार सानु अनि सञ्जीवनीको। अनुरोध छ तपाईँहरू सबैको आजाद रेडियो श्रोतासँग रजखोर बजारबाट शरीफ मोसाहिन सरफरज फरजाना सिहाना सौम्या माहिर अफजल कनौर जिल्ला कटिहारबाट सुरेशलाल शर्मा द्रौपदी देवी जगदीश अनि दिलीप रेलवे लाइन खरसाङबाट निरङ्कर थापा सञ्जीव छेत्री प्रदीप शेर्पा संगीता थापा पूर्व बर्धमानबाट अभिजित प्रसाद उहाँका साथीहरू आदर्श श्रोतासङ्घ कनहरिया बजार पूर्णियाबाट दिलीप कुमार विमला रानी सिम्पी रानी सुशील नायक अभिषेक नायक अप्पर डुमरामबाट सञ्जय थापा नमिता त्रिषित सानन्द कुमार प्रधान सुमन समर समृद्धि मौसम दिव्या दश कुञ्जनी तथा विनिता दशैका नमस्कार कार्यक्रमको यो अघिल्लो गीत यहाँहरूको अनुरोधमा।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: सैनिक दाजुभाइहरुको निम्ति यो अघिल्लो गीत प्रस्तुत छ फिल्म भाई भाईबाट। गीता रॉयको शर्मा संगीत हो, मदन मोहनको शब्द, राजेन्द्र कृष्णको

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত

0: বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
0: সর্বদা নতুন সুদ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: श्रोताहरू, सानो दर्नालको शर्मा यो अन्तिम लोकगीत सुन्नुहोस्।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করে এই ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়ার জন্য দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাংলাদেশে জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণুই রয়েছেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা

0: মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। শীর্ষ আদালত বেশ কয়েকটি বিষয়ের ওপর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আরোপ করতে বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে চালানো হিংসা এবং মহিলা আন্দোলনকারীদের হেনস্থা অশ্লীলতাহানি। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া তিনটি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রামার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনে 6-এর বি ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার থেকে জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতা জেলাশাসকের থাকবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ তিনি মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। মন্ত্রী বলেন, কেন্দ্র সব রকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
1: পোষণ মাসে আমরা থিম বেসড প্রোগ্রাম করি, এইবারেও করব। ভালোভাবে এখানে পশ্চিম বাংলায় পোষণ মাস চালাই, এইবারে যেটা থিম আমরা ফাইনাল করব, ওই থিম বেসড অ্যাক্টিভিটিস বেশিভাবে চলুক, গ্রামের লোকেদেরকে এটা বেশি মানে জনজাগরুকতা অভিযানের মাধ্যমে কি ভালোভাবে ওনারা সঙ্গে মিলে কাজ করুক। আর যে স্কিমগুলো চলছে, স্কিমের জানকারি বা স্কিমের যে লাভার্থীরা ওনারা সহি মতো লাভ পায়।
0: বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এএসএম নাজির উদ্দিনের নেতৃত্বে আজ রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বোগোটায় আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি আলবার্তো দে লা এসপ্রিয়েল্লা এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম কলম্বিয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। ভেঙে পড়া আবাসন পুনর্নির্মাণ, স্কুল ও হাসপাতাল সহ জরুরি নাগরিক পরিকাঠামো পুনর্গঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন করে চালু করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে 7.4 মাত্রা ওই ভূমিকম্প আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 319, আহত 4400 বেশি মানুষ, নিখোঁজ 260 জন। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের প্রতিদ্বন্দ্বীকে 21-16, 21-12 সেট স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাংলাদেশ জাতীয়তা পার্টির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: समाचारपछि पुनः एकपल्ट स्वागत जनाउँछौँ श्रोताहरूलाई। एफएम 103.5 मेगाहर्जको तरङ्गमा आकाशवाणीको खर्साङ केन्द्रबाट श्रोताहरू अब प्रस्तुत गर्नेछौँ भुटानी कार्यक्रम। र आजको भुटानी कार्यक्रममा यहाँहरूलाई सुनाउनेछौँ भुटानी गीत।